0: সিদ্ধান্ত গ্রহণ করতে তার সম্পত্তি গুছিয়ে দিকে কারণ পরিবার তথা সমুদায়ের সদস্যরা মানসিক আঘাত পড়ছে। এসব অবস্থায় নিয়মের মনো সামাজিক সহযোগ আবশ্যকতা কারণে না সাথে দীপক আচার্য মনোবিদ পদ্ম প্রসাদ ঘিমিরের সঙ্গে কোনটা নিবেদন ভয়েছে।
1: यदि उहाँहरूले चाहिँ राम्रो समस्याहरू पाउनु भएको छ कि छैन, पौष्टिक तत्त्व पाउनु भएको छ कि छैन, यदि पौष्टिक तत्त्व नपाएको भएदेखि उहाँहरूले प्रशस्त रूपमा दुध दिने छुक्नु नआउँदै आउँदैनन्। आमाहरूले प्रशस्त दुध उत्पादन हुनु पर्यो, आमाको मनोविज्ञान चाहिँ स्वतन्त्र सुरक्षित र भरपूर्ण हुनुपर्छ।
0: बस्दाखेरि भनेको जस्तो कुरा गर्न पर्ने हुन्छ। अझ किशोरी महिलाहरू

করে ওকে আহ্বান আছে মুখের আছে তিন রোটাইল বা মেস মুস্কানকে তারাছে আসলে পঁচাশি জয়দেকে নিবাসী চাইলে ডান্স মন্ত্রকে হাজার

আমার তো আমরা বিদেশে কি অনুপ্রচার কত বছর কত চব্বিশ বছর দিয়ে আমরা সত্যি সমালোচনা করতে

পুলিশ থামায় মুক্ত করে নিয়েছেন। দর্শক হল খুশি হয়ে উঠলে আমি অনেক তাহলে এই ঘটনায় আগাম মানি মেলে বা খুশি ও মহার তুমি না তুমি এক জিনিস নিয়ে তৈরি করে আমি বাইরে সবার বাড়িতে মহার চলে চিচাই হয়ে থাকি আমি বছর হচ্ছে খাবো কি কাজ হচ্ছে ইত্যাদি বিশ্বাস যাত্রা ও প্রমাণ যে মুখে উঠাবো জানছি দেখতে পাচ্ছি আমরা চাই যে আমরা ভালো করে কিনে রাখছি প্রয়াস করতে সবকি হয়ে থাকি আমরা সত্যি আপন তরফ শ্রীমতী অনুপনীত শ্রীমতী মেয়ের বিদায় আমরা